0: রে ভাগা, ভাগা রে ভাগা রে ভাগা রে ভাগা রে ভাগা।
1: বলা দেরি, মাফ কিজিয়ে মেরে সাথ, জরা ইনসাফ কিজিয়ে, মুঝকো আপনে ঘর জানা হ্যায়, বরনা বিবি ফির মারেগি।